0: ক্ষোভীয় নিউগ্রোভ সে উঠাকে কেরাকরম খাতের ক্ষোভীয় কেশ্ম শান ভূমি দিয়ে যাওয়াল যায় ক্রমিশন টুডে অ্যাট হাফ পাস টু পি এম বুদুলিন সেবাস্তোপোল মে 26 বরিস কে ভ্যান সিজন কে জনাব করিম খান গুলজ জনাব করিম খান গুলজ যে গৌসো ইকবাল নাম সে জসি জানাল জাতলন গুজরগল হবন জনাজা ফজর কে 10 বজে উনকার পিতা আব্দুল ইকবাল খান কে ঘরে বুদুলিন সেবাস্তোপোল সে উঠাকে সব লে আগে নমাজা জনাজা খাতের ইনোর মসজিদ ওর দফনায় খাতের সেবাস্তোপোল কে কবরস্তান লে যাওয়াল যায় ফিউনারাল টুডে অ্যাট 10 AM Chemin dispensé à Nouvelle-France, mais 75 baris qui 75 ans qui Shri Ramdev Dharkan, Shri Ramdev Dharkan, Jai Ramdev Nam Sri Rasi Dhanal Jatalan Guzar Galhavan, Mati Din Ke Duba Jiunkar Patni, Gyanti Dharkan Ke Makan, Chemin dispensé à Nouvelle-France, Se Utha Ke Kira Karam Khater, Marie Jani Rosbel Kishmu Shan, Humile Jabal Jai, Cremation to Death 2 PM. Musk Road, Plendi Papai, mais 90 baris qui 90 ans qui Mrs. Bibi Akina Rusaha, Mrs. Bibi Akina Rusaha, Pedash Nam Sanka, Aji Choti Nam Sejasti Danal Jatalan Guzar Galhavan, Mati, Pajar Ke 10 Baje Unkar Beta, Nazim Mudawakas Ke Ghare, Musk Road Plendi Papai Se Utha Ke Dafnai Khater Ilaka Ke Kabristan Le Jawal Jai, Funeral Today at 10 AM. Mosul Montago L'Escalier Me 86 Baris Ke 86 Ans Ke, Shri Bal Gobind Sam, যে চিরুজ মাকে নাম সে জসি জানাল জাতলন গুজর গল হওয়ান মাতে আজ দিন কে এক বজ কে আধা পরি উনকার বেটা দেবানন্দ সাম কে ঘরে মুসলমান টাগো লেসকালিয়ে সে উঠা কে কিরা করম খাতের এলাকা কে শ্মশান ভূমি লে যাওয়াল যায় ক্রমিশন টু ডেট হাফ পাস্ট 1 PM শোক মে ডুবরি সব পরিবার সঙ্গে হমনি কে সহানুভূতি হ
1: KHz ये है रेडियो मॉरिशस रेडियो मॉरिशस
2: दिल की बहार सुबह का नजराना रेडियो मॉरिशस पर